যে বেশ কোসানি সুমসুকনি হুরাঙে নাথেম নামা যাপারং রঙ্গমানী আপনি হুরাঙেন সুর হাউনি আর সুকনি নাং যে আনা বাকাম এই চাই সারিও তাই আরো নাথেম নামা না পারং গেছে চাই পরিমল কোসানি সুকনি আর সুর হাউনি জীবন আনি গনসি রিংমানসা সুর

0: খবরাংক আকাশবাণী শিলংনিক খোনাসোনাগতা মানিংা চিফ মিনিস্টার কনরাদ সাংমা দা আল হিল স্টেট ফার্মার ইউনিয়ন কো গ্রংহা জিওন ইউনিয়ন পিগরি মিশন নি নিঙো হেলথ স্ক্রিনিং আর কোয়ারেন্টাইন সেন্টার লোন বা কম্পেনসেশন ওয়ানাকপা নিগি বিদিংও বাকসানা এগ্রিকালচার পলিসি আর চেক পয়েন্ট ইয়ারনি বিদিংও আগ্রকাংহা উনি গেসেপন ইউনিয়ন সিএম কো গ্রংয়ে আগ্রকাংহন ফার্মার্স বডি মাতবুরংরং সা কো চাম্পেংনা আর সাবিসি কো পরিখরানা গতা ফেসিলিটি কো সোনা গতা দাবিহা দা গেং এংগন চিফ মিনিস্টার ইউনিয়ন কাতারং কো খনাই রাঙানি জামান ওয়ামানি ছাগ্রং গপা নিগনকানি রং কো নিরো কাতনা গতা খাদং আতাহা দায়িত্ব কো জাকোর আই খাম খাইং গপা ডিপার্টমেন্ট বাকসা কম্পেনসেশন নি গমন বা আগ্রকনা গতা খুচাকাহাম ইয়ারং না আগ্রেবা ইউনিয়ন আডক নি এগ্রিকালচার পলিসি নি গমন বা আগ্রকাং খোহা ট্রাক গাড়ি নকপা আর গাড়ি সালগপারং পার্কিং ফেসিলিটি চুংজানী আসেল জাজ্রিংানী কো ফারাকানি জামান রিভয় ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন দাল মেঘালয় কমার্শিয়াল ট্রাক ওনার্স এন্ড ড্রাইভার এসোসিয়েশন বা এম সি টি ও ডি এ এন এইচ আই আর এন এইচ আই ডি সি এল বাকসা মিলিয়ন বা জোরাবাটনি উমদেহারোনা বাকরোগপা ন্যাশনাল হাইওয়ে রামাকু নিরোকাংহা নিরোকাঙা জামান রামানি অবস্থারং সেওনাহা বাকসানা এম সি ডি ডি ওই ডিস্ট্রিক্ট অথরিটিস বাকসা আসং এ আগ্রকাংহা ওনাকি পার্কিং দংজানি আসেল ট্রাক গাড়ি সালগপারং বে এ নিং উমং বা গাড়ি খুদুন দুপাত কিজা সালনা গতা নাঙা জেনে আসেল সা মান ফেলথকা বিবে গতা বাদিয়াবা জোল রঙ নিগা আমজা এ গাড়ি পার্কা ইঞ্চমো বা দায়গাম না নাঙা উগাকা নি এসোসিয়েশন আগানাং খুহা ইয়ারানি গেসেপন এম সি ডি ও এ ট্রাক গাড়ি রংখো পার্কানা বাদল না গতা বা আদিতা ব্যাপরংখো মেসকি নাঙাহা সাউথ গারো হিলস বাকমারানি রংখু মেমোরিয়াল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নি সাকসেস খিগপা শ্রীমতী রূপা কুমারী সিনহা মিজা সেপ্টেম্বর চিগনি তারিখও উত্তর প্রদেশ গাজেপা তোমাতাঙ্গপা ছাং ব্রিগপা গ্লোবল এডুকেশন কনফারেন্স হাজাগনি কুরুকটক কো ইনোভেশন ইন টিচিং নি আবাও টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কো মানাঙাহা উনি সেগপা থিসিস টিচিং অফ সায়েন্স ইন ন্যাচুরাল এনভায়রনমেন্ট আর গপন রংখো সামর্থিয়া টিচার ট্রেনিং একাডেমি অফ রিসার্চ বা এস টি আর রাছাকাঙাহা এদিকে শ্রীমতী রূপা কুমারী সিনহা ক্লাস সিক্স নি এইটো না সায়েন্স আর ম্যাথমেটিক্স কো স্কিপাওয়া উনাগ্রীবা হায়ার সেকেন্ডারিও পলিটিক্যাল সায়েন্স কো স্কিংা উনি সুকানিয়ারা উনি নকডাং না সানওয়াই যা উনি স্কিংপা স্কুল আর বাকমারা জোল নাম খমরা সংখো রাবা আহাম ইউডিপি নি সাকচেট এমএলএ রং নি বিজেপি নাপাঙানিয়ারা মেঘালয়ও রিজনাল পলিটিক্স কো বরাত কনক নিয়ানগপা কাঠারং কো টিএমসি নি প্রেসিডেন্ট চার্লস পংরোপ জিগালাতাহা বেবেন লেজিসলেটর নি ওংখাতা নি চি ইউডিপি নি বল এসেম্বলি ও কুমিয়াঙ্গনক ইন্দিবা পার্টি রে বঞ্চপ চাওয়া বা রিজনাল পলিটিক্স কমাজাওয়া নি চার্লস আগানাহা নিয়াত কিঞ্চি মনে ইউডিপি নি সাকচেট বা সাকসকু লেজিসলেটর রং ইউডিপি নি ক্যাডার নি সনছনগপা সেকশন রং কো সা নিরোকপা ওয়া ওয়া মানে ওংখাতা নি চি পার্টি না মামং গমা নিখো রাবা জওয়া ওয়ামং নি ব্যাপো গতা লগ পারাং বা মেম্বরাং সকবাস খাগেন এনে চার্লস আগানাং হাম মখাং জাও মামুন এনেকা গ্রি থুম থুমে দুর্গা পূজা মানিয়া কো মাত্র তাংনা গতা ইস খাসে হিল ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আদিদা সালরাং খাং সেন্ট্রাল পূজা কমিটি বা সিপিসি বাকসা থুমেন বা চানচির মাং হাম দাকে থুমানিও পূজা মানিয়া আবা ছিয়াও নিন বুন খাম গপা সালোনা মাইরকি চেল চাকনাল জোকানিকু নিরুকাঙ্গিন বা ওয়ান তাকপারাংনি বিদুঙো চানচিরমাংহাম ওয়ানেকি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর সেন্ট্রাল পূজা কমিটি দলগনিয়ান চানচিরমাং আজামান দুর্গা পূজা মানিয়াকো থুম থমে ডাকাঙ্গনাগতা নিরোকনাগতা ঠিকাঙ্গাহাম তালি খবরাংকো বাচরে সংসারে মুসংবো করং ফিয়াথাইনা ইন্ডিয়া অগানকপা দংথাং দংথাং খুসকরাঙ্গান ইন্ডিয়ানি বলংওয়া আনি হোম মিনিস্টার অমিত শাহ আগানাম এমএলএ সান্তামারি দ্য মিনিস্টার থমাস নং টু ডু ফার্স্ট ডিভিশন হাজারি হরক টকো আবা চিংহাতে ওনাম নংপনি এমএলএ জঙ্গিরো ইন্ডিয়া প্রোডাকশন হাউস নি গতাল আউটলেট কো নকটংগাই ওনাম রিভো এডমিনিস্ট্রেশন এম সি টি ও ডি এ নি মমলানি ও হাইওয়ে রামাকো নিরোকাঙা তালি খবর মাছতা ফ্লাক মথেলা ফ্লাকনা নোলাম
1: ইয়ানা কাসপানি থুরা না সিমাং শিলং স্টেশন নি ওয়াতাত গপা খবরং খোকনা সোনা মানাহা দাও না সিমং ইয়া স্টেস নো নি ওয়াতৎকপার ইসোল না রুকমথেলা নি গিদ্রংখো খনাং স্কানা মানগেন আর ইয়া সময় না সিমং না ব্লুচার সংমা আর উনিদোল নি রুকপা গিদ্রংখো গা মাতেঙ্গা গিটনি খাতা বিছং রঙারা আং বালজ্রম গে নোবা জিসু চাংসা ও আর খাসরোকা জিসুন বিমুং না দাও না সিমং ইয়া গানাৎকমন গিদ্রংখো জলজল খনাং না মানগেন